শ্রোতাও আইএফ শুনে কিশোর কুমার ও লতা মঙ্গেশকর কো ফিল্ম কামচোর মে ইন্দিবর কি রচনা কো সঙ্গীত দিয়া হ্যা রাজেশ রোশন নে।